0: শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। সময় বর্তমান সকাল সাতটা বাজি পনের মিনিট। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
1: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সংবাদ, জলন্ধরঠারে নিশামুক্ত পঞ্জাব যাত্রার আজি শুভারম্ভ করিবে স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতর উদ্যোগী সংস্কৃতিক পরিবর্তন করে এক নিযুক্তি আশায়ী দেশর নিযুক্তি সৃষ্টিকারী রাষ্ট্ররূপে পরিণত করা দিগরে সফল ভূমিকা গ্রহণ করেছে স্টার্টআপ ইন্ডিয়া। এক আণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠন লক্ষ্য হাসল দিগরে নিজের প্রতিবদ্ধতা দোহরাইছে ভারত। এশীয় ক্রীড়া প্রতিযোগিতা 2026 গতকাল 8টি পদক সহিত মোট 53টি পদক হাসল করে দশম স্থানে রয়েছে ভারত। এবং ভারত ওয়েস্টইন্ডিজ মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ খেলা যাবে গৌহাটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পঞ্জাবর জলন্ধরঠারে নিশামুক্ত পঞ্জাব যাত্রার শুভারম্ভ করবে। এই অবসরে আয়োজিত জনসমাবেশে শ্রী শাহ উদ্বোধন দেবার কার্যসূচী রয়েছে। বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন দ্বারা চলিত মাস 18 তারিখে পঠানকোটে এই যাত্রার শুভারম্ভ করা 13 দিন মধ্যে এই যাত্রা 117টি বিধানসভা নির্বাচন মণ্ডলীর প্রায় 4000 কিলোমিটর অতিক্রম করেসারিছে। পঞ্জাবে নিশাদ্রব্য বিপক্ষ লড়াইকে এক জনভাগিদারী রূপান্তরীকরণ করা হচ্ছে এই যাত্রার মুখ্য উদ্দেশ্য। পঞ্জাবে বড়ি চালিথিবা নিশাদ্রব্য কারবার, আইন শৃঙ্খলা পরিস্থিতিরে অবনতি এবং সরকারক বিভিন্ন স্তরের জারি রহিতিবা দুর্নীতি আদি আহ্বান বিপক্ষে জনসচেতনতা সৃষ্টি করা উপরে এই যাত্রার গুরুত্ব আরোপ করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসেবাকু 25 বর্ষ পূরণ হয়েছে। জনসেবার দেশসেবা মন্ত্র আধারিত জয়যাত্রা এবং এপর্যন্ত জারি রহিতিবা নিরন্তর অঙ্গ

চাষী ভাই ও ভৌণী মানঙ্ক পাইঁ জরুরী সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেণু অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমানর আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিতভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহি, সার কলাবজারীকু রোকন্তু, মা মাটির সুরক্ষা পাইঁ জৈবিক সার প্রয়োগ করিবা পাইঁ ভুলন্তু নাহি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।

0: তুমি যে রাস্তা দিয়ে আসিছ সেই রাস্তা দিয়ে ফিরে যাও।
1: ওয়েট, দ্য ট্রেটার সন স্পিকিং।
2: ক্যাপ্টেন, ওয়াচ পেসেন্টলি এন্ড মাইন্ড হোয়াট হি সেজ।
1: ফুকন, এই সভায় এমিতি কথা কই এইপরি গন্ডগোল অস্থিরতা সৃষ্টি করিবার কোনোসি আবশ্যকতা নাই। আপন বসি যাঁতু।
0: কেউটি বসিবি, কেউটি বসিবি? এহা তো স্বর্গর জনতা মানঙ্কর কোনোসি দরবার নহি যে সেটি ফুকন পাই গোটায় আসন থিব। এহা তো আসামবাসীঙ্কর অধপতন সভা। অতিশয় লজ্জার বিষয় যে নিজের দুর্বলতা লুচাইবার উদ্দেশ্য নেই মাতৃভূমিকে বদনাম করি নিজ দেশের রক্ষা করিবা পাই খোলাখোলি ভাবে কোম্পানির সৈন্যমানঙ্কর সহায়তা মাগুছি। জি, সহায়তা মাগুছি।
1: ফুকন,
0: কাহিকি? কোনো কোনো কোন পাই কোন আম দেশের বন্ধুক নাহি তোপ নাহি নবযুবক নাহান্তি যে গোরা সৈন্যমানে আম দেশকু রক্ষা করিবে। আম দেশরে কোন মহন্ত নাহান্তি, পূজারী নাহান্তি, সন্থ নাহান্তি, ধর্ম নাহি যে বর্তমান বিধর্মী মানে আসি আসাম জনসাধারণ মানঙ্কর সুস্কর পক্ষ সেমানঙ্কু দেখাইবে।
3: What does he mean by all these things? Oh, তুমি কোন পাই গরম হউছ?
0: সভ্যতার পতাকা তলে আসিথিবা তম পরে ইংরেজ মানঙ্কর অভদ্র আচরণ দেখি আমি গরম হউছু। কর্নেল সাহ,
4: ইংরেজি সৈন্য বাহিনীর আপন মুখিয়া না?
3: হ্যাঁ জরুর।
0: তাহলে আপন বি শুনি রাখন্তু।
4: শান্তি স্থাপনা পাই আপন মানঙ্কর উৎসাহর পরিমাণ এতে অধিক যে ভারতর গোটিয়ে প্রান্তর নি পঞ্জাব,
0: রাজস্থান, মহীশূর, অবধ ও বঙ্গপ্রদেশর শাসন সুধারক পদাঘাত করে শান্তি স্থাপনার বাহনরে এঠারে বাণিজ্য ব্যাপারর জাল বিছাই দেলে। এই পরিস্থিতিরে আসাম প্রতি মধ্যে আপন মানঙ্কর প্রেম অত্যন্ত স্বাভাবিক। কাহিঁকি না আসামরে খনিজ সম্পদ আছে, আসামর সেবনশ্রী ঠারে সুনা আছে, আসামর জঙ্গলরে চা গছ মিলুছে।
3: বাট তোমার লোক তো আমাকে নিমন্ত্রণ দেইছ।
0: হ্যাঁ, কাহিকি করিবেনি? এঠাকার ধন সম্পদ রত্ন ভণ্ডার সব লুটি লুটি
4: নিজ জাহাজরে ভরি ভরি নিজ দেশকু পঠাই দিও।
0: তার প্রতিবদলে সেঠারু অফিমর লড়ু আনি আনি আসামর নিরীহ প্রজামানকু বন্টি দিও।
5: We want to preserve them in the British Museum.
0: আপন মানে কোন ভাবি নেলে এই লুণ্ঠন বিরুদ্ধে কেহি হলে স্বর উত্তোলন করিবে নাহি?
4: খালি স্বর উত্তোলনর কথা নহ, তম পরি লোক মন।
1: ফুকন, ইয়লি ফুকন, বিনা নিমন্ত্রণে আসি এখানে কোন সব বকবক করে যাচ্ছ? হ্যাঁ
0: চুপ,
4: চুপ ব্রহ্মণি রাম,
0: চুপ।
4: গোরা বিদেশী লোকঙ্কু রাস্তা দেখি তাঙ্কু এঠাকু আনি তুমি ভাবুছ তুমি শেষরে শান্তি স্থাপনা করিদেল।
0: কর্নেল সাহ, কলিকাতার রাজা মণিরাম জীবন আপন মানঙ্কু আসামর রাস্তা দেখে আনিছিলা।
4: আও আসামর মাটির এই দিব্যাঙ্গ সন্তান, এই দিব্যাঙ্গ সন্তান তোমাকে ফিরি যাব পাই রাস্তা দেখাইব।
1: কর্নেল সাহেব, আমার সভার কাম সরিগলা, আমাকে বর্তমান সভা সাঙ্গ করে দেওয়া আবশ্যক, প্লিজ।
3: অল রাইট, লেট আস ব্রেক, গো দেন।
4: নারায়ণ, আজ রাতে আমি পুণি যা।
6: কুয়াড়ে যা মালিক?
4: দেবীঙ্কু খোঁজবা।
6: কেউঠারু দেবীকু খোঁজবা যাবে? আপন কেউঠি ভালা দেবীকু দেখিছেন যে? দেবী তো অশরীরী।
4: শরীরধারী হেউ বা অশরীরী, দেবী হেউ বা মানবী হেউ, মতে তা সহিত মিশিবাকু হব। নারায়ণ, মোর অন্তর আত্মা যেমিতি মতে কহুছে মতে সমাধি স্থলরে হি সমাধান মিলিযিব। হ, মতে সমাধি স্থলরে হি সমাধান মিলিযিব।

0: ব্যাখ্যা পরি দোষ কেউ বিদ্রোহ যদি দেশকে স্বাধীনতা দেওয়া দোষ তাহলে পিয়লি ফুকন নিশ্চিত ভাবে দোষী কিন্তু এ বিষয়ে নির্ণয় নেবার অধিকার আপন মানকর নহে সাহেব আপন মানকর নহে যদি মু বিদ্রোহী তার ন্যায় করিবে আসামর রাজা আসামর জনতা তুম মানকর সে অধিকার নহে না
1: ক্যাপ্টেন নিউভিল কন্টিনিউ ইয়োর প্রসিকিউশন
2: ইয়েস ইয়োর অনার এই ষড়যন্ত্রর নায়ক পিয়লি ফুকন নিজ

0: তার বীরত্ব পাই নুহে, তার চাতুর্য পাই নুহে, কি তার দেশপ্রেম পাই নুহে, বরং কুখ্যাত তার ঘূর্ণ্য কার্যকলাপ পাই।
1: Is there any witness?
0: Yes, Your Honor. Daroga Babu, সাক্ষী কো হাজির করান্তু। Daroga Babu, সাক্ষ্যর জমানবন্দি নিয়ন্তু।
2: ঠিক আছে সাহেব। নর্তকী, তু শপথ করি কহ, যাহা কহিবি সত কহিবি।
3: মু যাহা কহিবি সত কহিবি।
2: এই আসামর অধিবাসী মানুষ জানিছ?
3: মু মাত্র জনকু চিনিছি।
2: কিয়ে? পিওলি ফুকন?
3: হ্যাঁ।
2: ঠিক আছে। গত শনিবার দিন ইংরেজ মানুষ বারুদ ঘরে নিয়া লাগিছিলা, এই কথা তুমি জানো?
3: জানি।
2: জানিছ কেমিতি জানিলো?
3: কাহিকি না, সে সময় মু বারুদ ঘর শিবিরে থিলি।
2: বারুদ ঘরে নিয়া কেমিতি লাগিলা?
3: কেহি জনে নিয়া লগাইতলা। এথিপাই?
1: This is not an accident.
2: ডরিবার কিছু কারণ নাহি। তুমি কুহ, কে নিয়া লগাইলা?
1: অডালটরে শট কহিবা উচিত। তুমি যদি জানিছ কহি দিও।
3: সাহেব, বারুদ ঘরে মু নিয়া লগাইতলি।
2: কোন?
4: নিছ। পুরো প্রেমিছ। বারুদ ঘরে নিয়া লগাইছি মু। মু নিজে, অন্য কেহি নহ।
3: অডালটরে লোকঙ্ক সম্মুখরে মু মিছ কহু নাই।
1: আরে, তুমি তো সবুদিনে আম ক্যাম্পরে ডান্স কর, তুমি কেমিতি নিয়া লগাই পার? সত কথা কুয়, তুমি যদি দোষীর নাম জানিস কহি দিও, ন জানিলে চলি যাও।
3: নিয়া লগাইবা পাই শাড়ি তা মু হি নেই থিলি।
4: নর্তকী!
1: হোয়াট?
0: ইওর অনর, লাগুচি বোধে এ নর্তকী হোশ রে নাহি। এই, তোমার মুন্ড খারাপ হয়ে গেল না কোন?
3: ধর্ম নামে শপথ করে সারিছি, মু মিছ কহিবি না। আজ এতে লোকঙ্ক সামনারে ধর্মর দোহাই দেই কউচি, বারুদ ঘরে নিয়া মু নিজে লগাইছি।
0: মাননীয় মহোদয়, ইহা সমস্তে জানিছন্তি যে যেউ দিন এই ঘটনা ঘটিছি সেদিন এ নর্তকী আমার শিবিরে ছিলা। মু নিশ্চিত ভাবরে কহি পারে যে অগ্নির ভয়াবহতা তার মনরে অজনা ভয় আঘাত সৃষ্টি করিবার যোগুঁ সে তার সাধারণ ভাবিবার শক্তি হরাই বসিছে। এণু সে দেইথিবা মন্তব্য যে কোনসি বিচারশীল ব্যক্তি পক্ষে গ্রহণযোগ্য নুহে মহোদয়, এণু এহার কথাকু অস্বীকার করা যাই পারে।
1: অলরাইট, অলরাইট পেশকার বাবু, সাক্ষীকু যিবাকু দিও। ক্যাপ্টেন নিউবেল, প্লিজ রিড আউট ইয়োর চার্জেস।
0: স্যার, হিয়ার আর দি চার্জেস স্যার। মিস্টার ফুকন শিবসাগরর যোগদিনরে নিয়া লগাইবার অপরাধ পাই দোষী অটে। দুই, ইংরাজি সেনাবাহিনী এবং চারিজন নেভিড পল্টনকু হত্যা করিবা অপরাধরে পিওলি ফুকন এবং আসামি মানে দোষী। সেমানে দেশর শত্রু। ধনঞ্জয় গোহাই, ধনুধর হহাই এমানে বন্দুক ও বন্দুকর বারুদ নেই পিওলি ফুকনকু সাহায্য করিছিলে, এইথিপাই এমানে মধ্য দোষী। কিন্তু পিওলি বড়ুয়া সেঠারে নথিলা, সে নদী কোলরে বসিছিলা, তাঙ্ক উপরে আমার তরফরু কোনসি কঠিন চার্জ নাহি।
1: তুমি নিজর দোষ স্বীকার করুছ?
4: না। আরে সাহেব, এ কি প্রকার ন্যায় বিচার, কি প্রকার অধিকার! এ কথা সত যে দেশর শত্রু মানঙ্কু দেশর সীমারু বিতাড়িত করিবা পাই বারুদ করে মু নিজে নিয়া লাগিছি। হ্যাঁ হ্যাঁ, মু নিজে নিয়া লাগিছি। তুমি এঠারে সাম্রাজ্য স্থাপন করিবার স্বপ্নকে ভাঙ্গি দেবা পাই মু বারুদ ঘরকে চলেছি।
1: পিওলি ফুকন, ফেরার আসামি মানক নাম কহিবা পাই তুমি রাজি?
4: সাহেব, যেউ কথাকু থরে কহিবাকু মু মনা করি দেইছি, মৃত্যুদণ্ড দেবার ভয় দেখি সেই কথা মোঠারু কেবে মধ্যে আদায় করি পারিবে নাহি সাহেব।
1: অলরাইট, পিওলি ফুকন, ধনঞ্জয় গুহাই, ধনুধর হুহাই এন্ড পিওলি বড়ুয়া, ম্যাগাজিন রে নিয়া লগাইবা অপরাধরে তোমমানকু দোষী সাব্যস্ত করা যাওছি। কিন্তু পিওলি বড়ুয়াকু আমি ম্যাগাজিন রে থিবা প্রমাণিত হই পারি নাহি, এথিপাই অদালত তাকু বিনা দোষরে মুক্ত করুছি। এ বিচারালয় ধনঞ্জয় গুহাইকু 12 বর্ষ এবং ধনুধরকু 10 বর্ষ কঠোর কারাবাস দণ্ডরে দণ্ডিত করুছে, এবং পিওলি ফুকন সে বিদ্রোহর নেতৃত্ব নেইথিলে, সেথিলে সমস্ত বিদ্রোহ এবং ষড়যন্ত্র সূত্রধর। এ দিগুড়ু বিচার কলে তাঙ্কর দোষ বহুত গুরুতর, এণু এই বিচারালয় পিওলি ফুকনকু

তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হেরি তো তে বিন মর জানা মেন প্যার

আমি তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হরি তো তের বিন মর জানা মত।

0: আরে ভাই বইনি মন জোয়ার লাগো সরতে লোকে
1: জোয়ার জোয়ার এলে আজি কেনতা তুই বিলম করি দেলু বলবা বেলে তকাই দোকান লোক দেখলি এমেটা ই ডাবু ডুয়া তুই যেতকি কমাইবা ডাবুকে এনে তেনে এনতি সরাই দেলি এসি কি মেটা
0: কাই হাত তো রয়ে নাই না না বলে ডাবু দেখলে নাই কি সে টোট খাজরানি হাত খাজরানি পারা গা যাইটা আলমি সে নাকি খরচ কর পারা গা
1: লাগছি কাই তোকে বল নাই সবু লোক কেনতি লাগছি মাত্র আমি ওলো চালাকি এবার আছে কাই
0: কেনতার যে না না
1: এ দে আমার আয়া বুয়া খেড়কি কষ্ট করি করি আমকে পাট সাট পড়াইলে আর কাই কাটা মন করি দিলে সবু তাকর লাগি একা আজি আমি টিয়া উঠলু
0: উঠলু
1: এলে জন ডাবু আমি কমাইলু নাকি নাই আটা কে ইড়িকিন্ড পরা মিশা আয়াকে দেবার আছে
0: আর কাই
1: ইড়িকিন্ড পরা মিশা বুয়াকে দেবার আছে
0: দেবার আছে
1: তার উত্তরে মাইজি পিলা হ্যাঁ এলে আমার সরকার আজ্ঞা কাই বললানি ডাবু তুমি যেতকি কমাইলে মিশা সরকার কাই কাই যোজনা মনে আছে কি নেই আই ভিতরে ভিতরে পয়সাকে সঞ্চয় করে রকা বলে কইলানি তুই পয়সা তুই এনতি জামাই করে রকলে সি না তোর কালিকে তোর পরদিন কে তোর আইবা বরসকে কাম দেশি
0: সৎ কথা কইলু না সেটা ঘরে লাগা যাটি সবু বেলে চাললানি কাই কিনা বলে ডাবু দেলে তো মাইজি মিশা কাজটা করছে কি না
1: হইলে সঞ্চয় করবার আছে জীবন আছে বলে ডাবু সঞ্চয় করবার আছে জীবন আছে বলে জ্ঞানকে সঞ্চয় করবার আছে জীবন আছে বলে রোগ প্রতিরোধক শক্তিকে সঞ্চয় করবার আছে জীবন আছে বলে কেতক জিনিস সঞ্চয় করবার আছে মাত্র ডাবু নাই বলে কায়টা নাই
0: জোয়ার কে কইলাসনি বাবু কন্তিয়ানি কইলাসনি
2: মো আপনকা নিয়মিত শ্রোতা রেডিও সম্রাট মুনাপন্ডা কটিলা কর্ণপুর জয়সুন কতলে পাখাকে তিন মাস হলা আকাশবাণী জয়পুর ছয়টি জনক জুন 29 তারিখে কল করতে তিন মাস বাদে আজ কল করছি
0: আরে নিকো আছস তো
2: হ্যাঁ পুরা ভালো আছে কিন্তু টিকে ব্যস্ত কল করবার না কিন্তু প্রোগ্রাম শুনুলি কেন তহতি জন সরস্বতী ফেভরেট প্রোগ্রাম বহুত ভাল লাগে আশা করছি আপনার ভাল হইতে খুশি আপন সমস্ত মা জড়া ঘন্টা গোটে রকিথান
0: ধন্যবাদ ধন্যবাদ
2: আদা গোটে গীত শুনার আছে মজুরি মজুরি ডেণা পক্ষী আগে গীতটা ডেডেট করেদেবে পঙ্কজ মিশ্র ভাস্কর মহান্তি জলকণ্ঠ সীতা মঞ্জরী তাপরে শাশ্বত মহাপাত্র সুশান্ত খিলার মোহনী আচারী আর যেতে শ্রোতা ভাই বোন সমস্ত আর স্পেশাল ডেডে চিত্রসন সবর মনোজ পটেল ক্ষমা সাগর সাহু নাগু পাত্র সীমান্তল সবর ঋষভ ভাই এবার আপনার পুরা টিম কু
0: আলে আলে মুনা বাবু আমি গীত ডেডিকেট করে দেব।

0: লাগছি। ক্রিকেটার আমি অনেক প্রায় যেটা মানে শোনা প্রশ্ন লাগছি, তো সবগুলো প্রায় অনুভূতি করতেছি।
1: নাই তুমি গীত সব বলে শুনতে রা, গীত সব বলে এমতি সুর হো না হো গীত অল্প গাইতে রেবার, মন পরফুল রেছি, গাগর বড়িয়া রেছি।
0: হ্যাঁ নিহাতি
1: বড়িয়া লাগলা তোমার সঙ্গে কথা ইকারি, আর গোটে দিন বিড়বু, জোয়ার লাগো।
0: হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো সারদা লাগবাগি।
1: হ্যালো মামা, ভাল লাগো?
0: জোয়ার লাগো, কে কই আসনি? কোন দিনে কই?
1: ও বড় চলো ফ্রাস তো কইলি নি।
0: এলে কেনতা বলা চাস কি?
1: হ্যাঁ মামা, যা ভালো আছেন মা? আচ্ছা আপনি মান দি সমস্ত বলছিবে বলি আশা করছি।
0: নাই বড়িয়া আছো আমি মিশাল। গণেশ পূজা পূজি সরাইলাস কি? নোয়াখিয়া সরলা, গণেশ পূজা সরলা নি?
1: হ্যাঁ মামু, সবই তো সরলা, গণেশ পূজা সরলা, নোয়াখি সরলা, তারপরে দোসরা আসলা, মাঙ্কর পূজা লাগে, সমস্ত প্রস্তুতি চালুছে মা এবে। আর তাঙ্কর মূর্তি মানে বনা বনি হয়েছে আমার পাখে, আমার দুর্গা পীঠ অচন দুর্গা বনাছে, পূজা তো সব চালিছে হেনতা মা। আউ আজ দিদি কাহে গলে?
0: আজ দিদি নাই, আজ দুইটা নানা মনসে বসলো আছো। আজ
1: গীত শুনমা মামা, গীতটা হলা গর গর মায়লা পন্থী
0: সর্দা নে রেবার আরে ফোন করতে রেবার আমকে।
1: জোহার মামা।
0: জোহার।

0: দিয়ে কইল আসনি
1: জয়পুর দাস সাহেব প্রকাশ দলাই কইল নি
2: ভাল আছাস কি
1: শারদা
2: আমি শারদা আইব আর

0: নানা ভাই বোন সঙ্গে কথা বার্তা জব্বর ফোন আজি উঠাইলু
1: উঠাইলু
0: সুখ দুঃখ মিশাইলু কি
1: নাইনা গাড়ি আনলু আছুস কি
0: আজি বোট বোটে আনলি আছে তেল সারি গেল আছে
1: এটা মুই জানি কা এবে তোকে জ্ঞান দেলি কি নাই এ সঞ্চয় কর ডাবু সঞ্চয় কর বলি
0: নাই সৎ কথা বলি
1: এবে দেখ তুই তেল সরি গেলা বললু মুই একা তেল পকাইবাক পড়ছি
0: পড়ছি
1: কাই কাজ বলে মোকে তুই ছাড়কে নেবুস দেখনি চালাকি
0: আরি আরি গোট কথা নানা মুই নাকি ভাবতির লাগা এতির লি কাইটা বৈঠক সারলা পছে নানা গোটে 100 টাকা গোটে উদার মাগি রে বি তেল পাই কর জি ভিবো
1: এলা কি দেখ দেখ দেখ খেড়কি চালাকি দেখনি তুই আলে আলে আলে ডাবু ডাবু পন দেবি সয়ে তেল পন পকাই দেবি
0: আলে
1: জুবে
0: হই জুবে নানা
1: এই জু
0: জু আলে গালুনি ভাই বনি মন
1: জোয়ার লাগো
0: জোয়ার জোয়ার

0: শ্রোতা বন্ধু নমস্কার, উজ্জ্বল আমাদের কার্যক্রম আপনার স্বাগত। শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হচ্ছে পবিত্রতা। পরিবেশ স্বচ্ছ রহিলে আমি সুস্থ রহিবা, আও আমি সুস্থ রহিলে গোটিয়ে সুস্থ সমাজ আমি গঠন করে পারিবা। তেণু আমার পারিপার্শ্বিক পরিবেশক আবর্জনা মুক্ত করে পরিবেশক সুস্থ রাখিবা দায়িত্ব আমার। গোটিয়ে সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টি করিবা পাই ভারত সরকার স্বচ্ছতা মিশন কার্যক্রম ভলি যোজনাকু কার্যকরী করিছন্তি। এই যোজনা আমার ঢেঙ্কানাল জিল্লারে কিভলি ভাবে কার্যকরী হইছি আজি আসন্তু সেই সম্পর্কে জানিবা। আমার সহিত অছন্তি ঢেঙ্কানাল জিল্লা পরিষদ অনুশাসন সহকারী কার্যনির্বাহী অধিকারী শ্রীমতী সৌদামিনী সাহু।
1: ম্যাডাম, আপনার আমার কার্যক্রম কু স্বাগত।
2: নমস্কার
1: ম্যাডাম। আমার যে জিল্লারে স্বচ্ছতা অভিযান কার্যক্রম চালিছি, বর্তমান তার রূপরেখ কোন?
2: আমার এই যে স্বচ্ছতা অভিযান আমার অক্টোবর 2014 মশিয়া ঠার আরম্ভ করা যাইছি। তো স্বচ্ছতা অভিযানের মুখ্য হচ্ছে আমি সমস্ত স্বচ্ছ রহিবা পাই সচেতন করিবা, সব বর্গর জনসাধারণ এথিপাই সচেতন করা যিবা পাই আমাকু সার্বজনীন স্তরে পোস্টার, স্লোগান, রালি, ভাষণ মাধ্যমে সেমানকু আমি পার্টিসিপেট করাই আমি স্বচ্ছতার বিষয়ে তাঙ্কু সচেতন করা হলা মুখ্য উদ্দেশ্য। জনসাধারণ সমস্তে যদি সচেতন হবে তো আম পরিবেশ সুস্থ ও সুন্দর রহিব।
1: তবে আমার ঢেঙ্কানাল জিল্লাকু স্বচ্ছ রহিবা পাই কোন কোন সব পদক্ষেপ নিয়া যাইছি সেই সম্পর্কে আমাকে কুহন্তু।
2: আমার ভারত সরকার কঠিন বর্জ্যবস্তু পরিচালনা নিয়ম 2026 অধিনিয়ম আনিছন্তি, যেউথরে কি আমার বর্জ্যবস্তুর পৃথকীকরণ বাধ্যতামূলক করা যাইছি। এখানে চারটি স্তর আছে, ওদা বর্জ্যবস্তু, শুষ্ক বর্জ্যবস্তু, স্যানিটারি বর্জ্যবস্তু এবং বিশেষ যত্ন বর্জ্যবস্তু। এইভাবে আমার যেটা কি দুইটা কলেকশন ইউনিট লাগবে সেটা চারটি হয়ে যাইছি। তো সেপাই আমি লোক পঞ্চায়েত স্তরের বিভিন্ন কার্যক্রম মাধ্যমে সচেতন বি করা যাচ্ছে। এবে আমার সে কার্যক্রম চালু রয়েছে, বর্তমান লোক মানে বি সচেতন হয়ে যাইছেন। তো এই যে চারটি প্রকার পৃথকীকরণ করা যায় সেমানে দৌছেন, যেটা কি কলেকশন করি আমার একত্রিত করা যাচ্ছে, যে আবর্জনা কেন্দ্রে পকা যাচ্ছে, এই সব কার্যক্রম আমার চালু রয়েছে।
1: যে আবর্জনা সব আপনার সংগ্রহ করছেন, যে কহিলে চারোটি উপায় করছেন, তাকে পৃথকীকরণ করিকি সেসব কেমিতি আপন কোন সব করন্তি সেসব আবর্জনা গুড়িকু কোন কোন সেতির প্রস্তুত হুয়ে না কোন?
2: হ্যাঁ, হুয়ে আমার যে শুখিলা বর্জ্যবস্তু কলেকশন করুচন্তি সেগুড়াকু আমার পৃথকীকরণ কেন্দ্রে রখা যাই এহাকু পুনর্চক্রণ মাধ্যমে ব্যবহার উপযোগী করা যাচ্ছি। এহাকু মধ্য আমি বিক্রয় করি রাজস্ব আদায় বি পঞ্চায়েত করি পারুছি। খত জাতীয় বর্জ্যবস্তু যে আছে তাকু মধ্য সেমানে জৈবিক খতরে রূপান্তরিত করি সেইটাকু মধ্য ব্যবহার পাই বাজার সৃষ্টি করি সেথির মধ্য কিছু রেভিনিউ কলেকশন করি পারুছন্তি।
1: আজ্ঞা, 2014 মসিয়ার এই যোজনা আমার কার্যকরী হেলানি। তো প্রাথমিক স্তরের আমি লোকঙ্কু পায়খানা ব্যবহার করিবা পাই সচেতন করিছিলু এবং প্রতি ঘরে মধ্যে পায়খানা নির্মাণ হইতিলা। মলমুক্ত গাঁ আমি করিবা পাই যোজনারে থিলা। তো সেই সব যোজনারে আমি কেতে দূর সফল হইছু সেই বিষয়ে আপনার কোন কইবে?
2: হ্যাঁ ম্যাডাম, আমার 2014-2019 এক সর্ভে হয়েছিল। সেই সর্ভে যে পায়খানা নথিলা তো সেই মানুষ আমি সর্ভে রাখি সেমানুকু আমি ফার্স্ট ফেজ রে পায়খানা সৃষ্টি করিবা পাই 12,000 টাকা পার হাউস হোল্ড আমি দেইছিলু, যেউথরে কি আম ডিস্ট্রিক্ট রে সেটা 100% অ্যাচিভমেন্ট হয়ে যাইছি, সমস্ত সেই পিরিয়ড রে কভার হয়ে যাইছিলে। সেকেন্ড ফেজ রে আমার আডিশন লিস্ট যে আসিলা সেইথরে পুনি আমি আমার সেই কার্যক্রম বি চালিছি। বর্তমান সুদ্ধা আমার পাখাপাখি 42% পাইখানা আউ যে আডিশনাল আমার সরি সারা, আউ লোক মানে আমি যাহা দেখুছু।

চাষী ভাই ও ভনী মানঙ্ক পাইঁ জরুরি সূচনা। রাজ্যর সমস্ত প্যাক্স, ল্যাম্পস এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলিকে ইউরিয়া, ডিএপি, এমওপি সমেত সমস্ত প্রকার সার পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। রাজ্যের সারর কৌণসি অভাব না, তেমন অযথা ভয়ভীত নহই কিংবা আগুয়া অধিক সার মজুদ নকরি কেবল ফসলর বর্তমান আবশ্যকতা অনুযায়ী সার ক্রয় করন্তু। এথিপাই নিজ আধার কার্ড দেখাই পিওএস মেশিন মাধ্যমে সরকারি ধার্য মূল্যরে সার ক্রয় করন্তু এবং নিশ্চিত ভাবে রসিদ সংগ্রহ করন্তু। গুজবরে বিশ্বাস করন্তু নাহি, সার কলাবজারি কো রোকন্তু, মা মাটির সুরক্ষা পাই জৈবিক সার প্রয়োগ করিবা পাই ভুলন্তু নাহি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।

তোমার গাঁকে মুই বরসপুরি গলা নাই পারলি যাই দোসরা দিনে খবর দেব মতে দেখি করি আড় মুহ করি মতে দেখি করি আড় মুহ।